0: You are.
1: Dit is Mandy van der Plas van de ANWB. Er zijn geen bijzonderheden. En tot zover de ANWB verkeersinformatie.
2: सुनहरी गीतों के साथ उजाला रेडियो पर आपको स्वागत है सुनने वालों।

अनजाना कहने को ही था। ब्यूटीफुल गाना और इसे आप सुन रहे हैं ऑन दुनिया का मशहूर हिंदुस्तानी हिट रेडियो, जहां आप मुझे सुन रहे हैं। एक वेंशन हेल फैनिदा उजाला रेडियो आपके साथ है। En zo ook op deze heerlijke, mooie, prachtige dag. Het is Mera Orab Kassaat. Orwobhi Amit Jairam Kassaat. Ujala Radio met de heerlijkste, heerlijkste Ghana. Heerlijke Ghana speciaal voor jullie gereed hier zo op de playlist. Net uit de film Anjana Anjani. De stem van Vishal Dadlani samen met Shilpa Rao. En dit keer uit de film Street Dancer. Ghanaka naam he. Illegal Weapon 2.0. En het is de stem van Jasmine Sandless samen met Gary Sandhu en Intent.